কানিগারিক আকাশবাণী শিলং কা খবর মান ফুলে দা ইমে বারি লেন খারশিয়েন কি মাত কি বকং সাম জং কা খবর হাগনি জানমিত আসমো ভা উমন্ত্রি রংবা দো কা রি নরেন্দ্র মোদি দা কি সত্র নাক জিল্লা কি বলা ইউ জি আই টাগ ইয়া প্রেসিডেন্ট কা ইউ এ ই হা কা জিংলে জং উ শা কানি গরি প্লে মাউ নংরিং উমন্ত্রি রংবা কা জিল্লা উ কনরাদ সংমা ইয়া কা বিল্ডিং থমাই জং কা পি এ এস এফ আবং নোগা কলেজ প্লি উমন্ত্রি রংবা ও কনরাদ সংমা ইয়াকি প্রোগ্রাম ইয়াকি প্রজেক্ট হা তুরা কি বান পিনথমা ইয়াক নংবা বাট আই উ ডেপুটি কমিশনার অবিলাশ বরনওয়াল ইয়াকা কালি কিট নংপং শাহ কসংযোগ কি রংবা শনংরি ভয় ডিস্ট্রিক্ট কি খবর কি বপনিয়া উমন্ত্রি রংবা দো কী নরেন্দ্র মোদি উলাপন পাও ইয়াকা জিং রিউসপা জংকি মার রেপ জংগা জিল্লা মেঘালয় হাকরিন সান প্রথেই ডাকবা উল আই স্নো ভা দ উৎস অতরুন হুবা নাক জিল্লা মেঘালয় উবল ইয় ইয়াকা জি আই টাক ইয়া উ প্রেসিডেন্ট জংকা ইউ এ ই উ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হাকা জিংলে জং উ ডং শেন শাহ কানি কী জংকা ওয়েস্ট এশিয়া উসোত্রুন জংকা জিল্লা মেঘালয় উব পাওনাম না কবিনতা কা জিংথিয়াং জং উ কিংসমা ইউবি বাদ কা জিং দুনা হা কা আসিদ উলং উবই নাকি মার জংকা জিল্লা উবজু আই স্মো ভা হা কা জিংলে জংকা রি ইন্ডিয়া শেকি ওয়ে পাট কি রি উনি উসো উডন ইয়া কি বিনতা জং উ উব লং কা জিংরাপ ইয়া কা কট কা খিয়া কি বকন্থুপ ইয়া কা জিং ডন ইয়া কা ব্রোমেলিন ভিটামিন সি বাদ অ্যান্টি অক্সিডেন্টস কজিং পান পাও ইয়া উসোত্রুন জং কা জিল্লা হা কুম কা নি কা রিনসা না প্রথেই কব খরাও কা লং কা জিং সারং ইয়া কা জিল্লা হি বারক ওয়ে বাদ ইয়া কি নং রেপ রু কুমজু উমন্ত্রি রংবা কা জিল্লা উ কনরাদ সংমা উলা বানজুর বান কিনতিউ ইয়া কা রুকম ত্রে কাম জং কি পুলিত বাদ বান পিনডান কাম ইয়া কি টেকনোলজি কি বথমাই হা কা জিং ক্রেন জং উ হা কা এস এস পি সি ওস কনফারেন্স কবলা লং হাতুরা কি হে পুলিত মেঘালয় কিলে ক্রেন হালোর গরুকম ত্রেকম কব জব জং কথনাত পুলিত কুমনু বনবনরা ইয়াক সুক কসান হা কি শনং কি থাও কুমনু বনতে লাকাম ইয়াক সাইবার ক্রাইম কি জিং পিনথমাই হা কি রুকম থুম কাম বাট কি এ কি কাম কি বালা বান আই জিং এরাপ ইয়া কি পাটবা উসং মা উল অং বা দে বান থাও ইয়াক রুকম ত্রেকম লনি নং বিয়াম উসং মা উল অং বা লা বন্ধৌ ইয়াক রুকম ত্রিকম লনি ক জিং জব জং কতনাত পুলিত না কা জিং দুনা হাকি কাম স্নেউ ক জিং খাম লা বান আই জিং এদা ইয়া কি পাটবা বাট ক জিং লা বান আই ইয়াক জিং সাকরি কবা খাম ভা বান ইয়াক পেট নি